ইত্যাদি মশালা সর্বজিন রাখিও ততিরা মতিরা ততিরা মতিরা কঠিন পরা চৌটা ফুফুটো কাকারিকা ঝেলাম বসি মৌরলি নমালাই পাহাড় নমালাই মদেশ লাগুরে ভিড়।